মেনে প্যার কিয়া ছবির পর এটি গীত শুনাবলে লৈছো এস পি বালসুব্রহ্মণ্যমর কণ্ঠত। গীতর কথা আসাদ ভোপালীর, সুর রাম লক্ষ্মণৰ।